0: অলিউড বক্স অফি হবালালার মিয়াহারুকে এমএ বড় দে ফিল্ম আদিবেসতি রাসকমকা ফুরতম ফিল্মকি দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি মে ফিল্মকি ইতিহাস 26 নাহারগে বক্স অফিওগে এমএ ফাহ কুরবে এক কামিয়াব ফিল্ম আদি এগে ভারত ওয়েলিকা মাইকেল জ্যাকসনগে হায়াতুগে মচ্চা উফদাফাবা বায়োপিক ফিল্ম মাইকেল ওয়েস্তানি বড় আমদানি আদিবেসোদমুন মিং কমমে ফিল্মকুম সাবিত কোদদেনি মাজিগে রীতি হাঁদান্তকা ফুরহেম মঞ্জরতকা আদি মোলু ফাহকে একুইচেনমা বেলুনতেরিন সিনেমাতা ফুরা লানেকান আদি জুলাইমোগে ফাহকুল রিলিজ কুরন তৈয়ারুয়ামুন্দা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেগে ট্রেলার মিহারভেস ভিউজগে হুরিহা রেকর্ডে মুগুরা লাফাবায়ের হলিউডগে মিয়াহারুগে বক্স অফিওগে হাগিগে ওয়ারুগদ উফেদ্দুনতান আদিয়তি কুরিয়াকম বেলেবে দুনিয়াগে একি কাঙ্কুলতোগে বক্স অফিস হিসাব তাকায়কো আগুটমেগে বক্স অফিস রিপোর্ট মি সেগমেন্ট মিহা হিসাবর নিমালানা
1: বক্স অফিস
0: ফিল্মতোগে আমদানিগে ওয়াহাকতাকফো দেঙ্গলমে মি বালালানি কুরিয়ং উই তানুগা বড় স্ক্রিনো ফেন্নং হরি এমমে উম্মিদি ফিল্মতোগে ট্রেলার তাকং আদে মি হফতা গনুকিং এমমে ভারুকদ ট্রেলার তোগে ওয়াহাকতাকাকিগা দেঙ্গ কুরিয়া দানি রীতি লাভেকফো

0: আদে এই নামারসা থেক ফস্তল সাবনাহর কে ফিল্ম আরমানং আহমদ রুশদী কে রং আডুং ইবিগেন দিয়া রীতিলাবা কোকো করিনা মি আয়কো মি হফতা গে এমএফএস মি শো মি নিম্মালানি হাঁদাং কল্লা দে মেদকি কমেডি ফিল্ম ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমা থাকং অ্যাদোস বলিউড গে ককটেল দে দানি সতেক ক্রোড গে লন্ডুদান্ডিয়া দিমালা মিশ্রা জহমং আদি নেটফ্লিক্স কে এভনা গরাসকং হুরমন্দানি দা উইটনেস আদি দেমিয়তি এমএ মুহিম ওয়াহাক মিমহুগে এত্তিরিহুগ দিবে ফিল্ম গিলন অলিম্পিক দক্কম ফশানে মিহারবিস দিবেফন টিকেট নেগেনে এহম এমএ ফুরতম কমক মি ফিল্ম গে টিকেট হোদা এফ দেনহুর ফিল্ম তাকামে দবিসনালা আদে আরোনিকি আশিদা মি শো মি হফতাগস আডুহি হুরিহা ফরাতক শুকুরিয়া কুরিয়াং ওয়িং হফতাগে হুকুরু দোগে মেন্দ্রু ফো দেজার অনিকাবস আরোন হাম মি শো ইয়াকি কা বদল কুরানা হুরিহা বেফুনস পাচেবে উফাভরি হফতা কেন গেদে আসসালামু আলাইকুম
1: MFS.
2: Munifui filum ke daira, emme taza.

আদি তিমন রসকলাঙ্গে ইসরাইলগে দরিন ফতুগা এ বহি থাওরাতুগা খান্ড আলুবা ইংগে বিমে হাম কশবরং তিয়বা মিহুন দেফহারগে মতিং বিমগা ফসাদ কুরানুয়ে আদি হাম কশবরং বোডুগেগিমবা বোডাবু মকুন্তিয়বা মিহুম বোডাবানুয়ে।

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুং কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
1: নানে ফুল ফিলেবো
0: ওয়ারার রাঙ্গালু ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হিফু মাড কবলা কি কুরং কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগরে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

আদি হামাকাশাওয়ারুম আখরতং ঈমান ওয়া মিহুন ওয়েন দেনি আযাব ইত্তিমান রাসকালাঙ্গে তৈয়ার করবিকামগে খবর বিসমে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি